0: পিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল, আমার বিকাশ।
1: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আমাৰ যুৱ

কৰ্ডম লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীরতার জিথ বীরতা পড়িয়াবং নীলি মদন সিং রংফর হাওয়ার আর লাং সানবম লো বন্টা ক্রিকেটম ডিস্ট্রিক্ট অংডুঙা ডিম নন্টা লাং আপেরসি দোলাং লাং গেটে পেন ফারুফলি রা থ্রক কেবরা ফ্লি আরং লাগ সিরা সুরি ফো কেবরা ফো আনসোসিয়া মলু কিসুং ফোনা ফো কে ফো পেন সুরি কেবরা ফারু থ্রক সিরা ফিলি কেবরা নের কেবরা তকবর থ্রক ফ্লি হেক্টর আনসোসে কিটকি কাংহয় আলংলে লাং ইংলম লো চৰাইদেউ ডিষ্ট্ৰিক্ট অলং পাতুমি নুট কিঠি টাঙা বাঙাৰ পুম কে লং আফি লাং কে থেপেন মণিত আপ্ৰাণ কে দামা ফাই বাং চৰক চিৰ কেবৰা নেৰ কেপ আন প্লেং টাং দৌ নন ফৌ কেবৰা ফৌ কে চেপাচং হেম হলং বাং চুৰি কেপ আন চুচিয়া মলো চেপাচং বমলো লাপেন আপাৰটা ক্ৰেইনৰ কেপ কেৰাপ কে পি কেৰণ আচেণ্টাৰ লাং কে থেপেন কিছুং কে ফোনাঙাৰা দাফান কেৰাপ পিপন বমলো পুনাথু দয়াং হাইড্রো পাওয়ার প্রজেক্ট লাং কেলোয়া জক গোলাঘাট ডিস্ট্রিক্ট বং কেলি পেনাং আন আলাং রয় ফেরি মেমে আংকাং আঠাক লাং লিবমলো গোলাঘাট ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট পেন কে থানকে পাচিনিয়া টেংকে ধনসিরি গেলাবিল লাপেনতে দয়াং আলাং রয় ফেরি মেমে আং আং আঠাক লাং লিবমলো আর্নি এডমিনিস্ট্রেশন লাং রয় আকুংকে দোয়ারা টাফান চেরক টক পেন কে পাডো ফান থান পাচিনি পন্ডো শ্রীভূমি ডিস্ট্রিক্ট আলংটা কুশিয়ারা আলং রয় ফেরি মেমে আং আং আঠাক লাং লিবমলো আপার আসাম ফ্লি ডিস্ট্রিক্ট আলং লাং কেঠে আহুত খি দাত কান হক কেলাখা ফান স্টেট গভর্নমেন্ট কাম পারি দেংলো যোরহাট সিনারাম সামিট সেন্টার আলং পাতুমি চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেচেটং দোনহুত শিবসাগর চৰাইদেউ যোরহাট লাপেন্টে গোলাঘাট ডিস্ট্রিক্ট আলং খি দাত কান হক কেলাখা ফান কেসামার মোবাইল এপ্লিকেশন কেপারিডেং ট্রেনিং প্রোগ্রাম পাডলো বাংসো আবার সাই পেন লাং গেথে পেন কিছু কে ফোনাঙার আফান কেরাপ কি পি লাপেন কেডো হেম কি কিম কেরাং আফান কে পারাপ আফান আকেরাপ কেপাপ্রাপ আফান আকেরাপ লংপো লং উনপু নিং ঠেলো প্রোগ্রাম আফি বীরটাকে পাচে।

টাকা ঠেং চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিনিংজি কে পেনা পেন লং কেথে পেন খি দাত কানো হকাপুথা কেলাখা কাম পাংচেম পোল পেন বংশ কেলাখা আকাম কেকলেম পঞ্জি অফিসার সাতু মাফান পিনি পেন ডিস্ট্রিক লেভেল ট্রেনিং পিপো ফার্স্ট ফেস কেলাখা পাই পাই নিফাই থং কেবার নি আহান পাদো পোপু আকেহাই চিফ মিনিষ্টার নিংজেল আকেহাই চিফ মিনিষ্টার কেনিংজে কে লং কেথে পেন কিসুম কে ফোয়ারাত আফান পার্মানেন্ট সেটেলমেন্ট কেকলেম ফান কো আন খরত নাংজিমা বংশ আলাম পাই পাই থং কেপ অফিসি চিনি উনপো লং কেথে পেন কাহেনু স্কুল আফান রিপেয়ারিং আকাম কেকলেম আফান গভর্নমেন্ট টাঙ্কা রিলিজ পি টাংলোপু চিফ মিনিষ্টার লামথে পাকলাংসি কিনিংজে কে লাহাই স্কুল আলং পাই পাই নিফাই কেবার নি পেন কেথান পাংচেংপো বন্ডাও স্কুল কানোহক থেডুং চার্লি বাংাতুম কে আড়াই কেডু স্কুল আলং দুনলং পপু আগেহাই চিফ মিনিষ্টার নিংজেল আসাম গভর্নমেন্ট ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন কনজুমার

Anda miglona chemical pesticide sonthom an do granular mate amujui powdery mate aduk lapen liquid mate alang ilitum kachotiki sokahi di along ason son inki inket lapen kisuk ki un theklong lapen sok arong apan penang an panohok theklong labangsu ajoini chotiki ara tatum sok angjin kelong jum hek titi lasi lahe hui akeso ইংকি ইংকেট পেন সক আর রং আফান কেপা জগজি আফান পেস্টিসাইড রিগ আর সিনাঙ্কক বন্তা লাহে হুই আদবাই কারসি আহুত পেনাং আন কাছিরে কে কেনাংচত আথেমা আরন রে পেন রিগ আর সি লো পুলোতে ইলিতুম আহেমা দুং আরাই তোমন পাচে হো দেটপ লাপেন আনপারটা লাংরয় লাংজেং দং চান লাংবিতা পাচে হোসি হাদা কেদু মাতে মারাত আনতা বীর দেটপ সক কাতি কি আহি দি আলং কেদু পেনাং আন আং কি ইংকেট লাপেন মারা তাপি সক আরং পানহক হে চংহো পিপলি হান্থার্ব লাহে হুই সক আরং কেচু আং কি আফান চোনেপ সি ইংকি ইংকেট পেন পাজক থেক তংতে নন সক আরং আফান কি উন আসন সন আং কি ইংকেট লাপেন কসন সি পামেসেন পেন দবাই কারসি নাইজিমা পাথি হেক পেন চেথানদাম ইকলো না পেনাং আন আকেসো লাপেন ইংকি ইংকেট আক্লিম আহুত কে বর থেকলং লাকে স্টেম বরার মাতে আংপং কে চো আংকি থ্রিপস মাতে প্রিসাম গোলমিট লাপেন কে সো আংবং কে ব্লাস মাতে আর বো আলং স্পিন্ডুল সেপ আং থেকে দু আকেসো হেনল প্রিসাম বেন পা জগজি আফান কুইনল ফস 25 EC লিটার ইসি আলাং আলং 1.5 ml আদোয়াই পাংবইসি আর সি নাইজি ইস্টেম্বরা লাপেন গোলমিস আংকি আফান ফুরাদন 3G কথা এসিয়া চিলি থাই আলং গ্রাম ট্রক্সি পেন গ্রাম নার ক্যাপ আন কালিতে থিমেট 10G গ্রাম ফারোহিনী পেন ফারো কেথম আন চিলি কিফু নিফোপ পেন নিথ্রক্সি আফ্রাং রিক নাইজি লাসন জংসি ক্লেম লো পুলোতে সক চিলি এডেট পেন চিক্লো এজন আনবাকে থাংনাথ আংকিতা বর উন এলো হিদি আলং চিলি এ দেট আফি আসন সন আং কি সক আরং আফান কে বর থেকলং লাসো আংবং রাইস হিসপা মাতে আরবো কাচলি রাঙ্কি স্টেম্বরার মাতে আং জক কাংদু কেচো আংকি লাপেন গোল মিট হেনল কাফিরে মেমে নাই হিসপা আং কি এ চম আলং পেন এ পাক কাচলির তাং আরবো কালিতে এজন আংকি থেকলং লোতে ক্লোরোপাইরিফস 25 EC 2.5 ml লিটার ইসি আলং আলং কালিতে কুইনল ফস 25 EC 3.7 ml লিটার ইসি আলং আলং কালিতে মনোকত ফস 40 EC 3 ml লিটার ইসি আলং আলং পাংবইরা আর সি নাইজি ইস্টেম্বরার আংকি বরল পুলোতে পাজগে আফান আংজক আংডুক চোদেদ আজক আংজক থিলতপ লাবাংসো আংকি আফান ফুরাদন 3G চিরি ইসিয়ালং লিনফ্লি কালিতে ফরেট 10G চিরি ইসিয়ালং ইলিন্দ্রা গ্রাম ফারো কেথম রিক নাংজি গোলমিচ আংকি জং সি বরল পুলোতে সক আরং পেন হারসুন কে এর আরবো আসন নাংকেচন থেকলংজি লাবাংসো আংকি পেন কেপা জগজি আফান মনোকতপস 40 EC লিটার ইসিয়ালং আলং 2.5 ml কালিতে ফসফমিদন 100 EC লিটার ইসি আলং আলং 1.5 ml আতেং পেন পাংবইরা আর সি নাইজি ফুরাদন 3G চিরি ইসি আলং লিনফ্লি কালিতে ফরেট 10G চিরি ইসি আলং লিনথম ইলিনরা গ্রাম ফারুকে থম আন রিগলোতে লাবাংসো আংকি পেন পেজক উঞ্জি আদুনথুকে লিপ হোপার লাপেন প্লেন হোপার আংকি লাবাংসো আংকি জংসি সক আরং আফান বরল পুলোতে সক আরবো এডজো জাপো লাপেন আরং ক্রেং এডপ লাবাংসো আংকি কেপাবিরজি আফান ক্লোরোপাইরিফস 20 EC 2.5 ml লিটার ইসি আলং আলং কালিতে মনোকতপস 40 EC 2 ml লিটার ইসি আলং আলং পাংবইরা আর সি নাংজি সক আরং কেখাই উবদুত আহুত আরবো লাপেন আরং ইংদুক উ আজক আসন সন আংকি এংকেট কেবর ইংলুমচেট থেকলং লাসি লাবাংসো আংডেং আহুতা নন হেট ইলিতুম কাছে থামতাং আদোয়াই

পূবালীর খোরসানাচুরাসকলে পুতুলচন্দ্র বরদলৈ আর হংগ্রবীন্দ্র কণ্ঠর টিভাগীত শুনেছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুরপরা।

0: পাইছোঁ, কিন্তু প্ৰণাম কৰিব পাৰিছোঁ, মোৰ লগে লগে প্ৰণাম কৰিছোঁ।
1: প্ৰণাম কৈছে, আচ্ছা, তেওঁক বুজাই দিলে তেওঁক যে এনেই আছাম থেকে এসেছে নতুন মিউজিক ডাইৰেক্টৰ, ইয়ংগেষ্ট মিউজিক ডাইৰেক্টৰ অফ আছাম। তেতিয়া বুজাই কৰিলে, অঁ তুমি আছাম থেকে এসেছো, আমি ওখানে ছিলাম, আমিতো হাতীখুলি, আমাৰ বাবা মেডিকেল অফিচাৰ ছিল হাতীখুলি গাৰ্ডেনৰ, ওইখানে আমি বাবার সাথে ছিলাম, ওইখানে আমিও করেছি এই বাগানিয়া সুরের উপর ইয়ে করে আমি অনেক গান করেছি। তখন হাতিখুলির আসিল না কলে, খুব কলে, এটা কি তোমার কম্পোজিশন না? হ্যাঁ, আমি একটু শুনতে পারি আমার গান আপনি শুনবেন? বাপরে বাপ, এটা আমার পরম সৌভাগ্য। এটা মানে কি বলবো, যে গোল গৈ পেলাই তেওঁ যোৱাৰ লগে লগে যিটো ফ্লোৰ, ষ্টুডিঅ' ফ্লোৰত সোমোৱাৰ লগে লগে মিউজিচিয়ানবিলাক সব থিয় হৈ পেলাই নমস্কাৰ জনাইছে, ইমান সন্মান কৰিছে। গানটো শুনিলে, শুনি কৈছে, খুব ভাল গান কৰিছোঁ তুমি, এটা বাগানীয়া চুৰিৰ ওপৰত খুব ভালো ব্লেণ্ড কৰিছোঁ তুমি, খুব ভাল হৈছে।